পয়সায় তো দেশর্চা ক্লান্ত তাই সরমীয় আমার মেয় ডোবাই সাইতো দেশ চর্চার কান্দ

কে সকারাত্মক বনায় খুই। আজ তো এসন মাহল বনত কে যাতে কি ছোটে ছোটে বাতে আদমি আপন নাকারাত্মক সোচ কের কারণে জান দে দেতেন, আত্মহত্যা কর লেতেন। আত্মহত্যা তো সমস্যা কের সমাধান না লাগে, ইটা কাহাও নাই কাহাও নাকারাত্মক সোচ কের পরিণাম হেকে, যেটা কের কারণে জীবন উজালা কের বদলে আন্ধার বাটে যাতে। সকারাত্মক সোচ লেখ জিন্দগি আগু বাটে বাড়েলা, নিরাশা লেখ বাঁচায়লা। হালে হালে তো তিনটা ঘটনা এসন ঘটল কি আদমি কের দিলকে দহলায় দিল। আত্মহত্যা আপন রূপ বদল কোন পুরা পরিবারকে নিগলে লাইগে, কারণ কর্জ হোক চাহে পারিবারিক দ্বেষ। বাড়া সোচেক লাইক বাত হেকে কি কার রকম পুরা পরিবার সালহা কইর কোন একে সঙ্গে যান গুচাতেন, কাহাও নাই কাহাও নাকারাত্মক সোচ উমন কে নিগলতে। সকারাত্মক সোচ তো জিন্দগি জিয়ে কের রাস্তা দেখায়লা, নকি জিন্দগি কে খতম করে কহেলা। আখির ইটা যে কহল যায়লা কি সকারাত্মক সোচ জীবন কে খুশহাল বনায়লা, ইটা মেন বহুতে দম আহে। যেসন কমজোর লোক কে বিমারি চাড়ে ধরেলা, সেরকম নাকারাত্মক সোচ ওয়ালা কে পরেশানি চাড়ে ঘেরেলা। আপন দ্বারা করল পাপ কের জিম্মেদার উ নিজেই হেকে, ভোলে কোনই মজবুরি মেন উ পাপ করু। নাকারাত্মক সোচ বাটে যায় কোন যদি কেউ আপন জীব গুচাই, তো ইটা চিন্তা কেরে বাত হেকে। সকারাত্মক সোচ কের শুরুয়াত সফলতা কের পহিলা সিঁড়ি হেকে। দুনিয়া মেন খালি একে আদমি কেকরো তকদির বদলে পারে উহে হেকে, ইয়ানি আপন হাত লেখে আপন তকদির কে বদলে পারে। অসফল হোনা হাইর না লাগে, বরং অসফল হয় কোন দোহরা প্রয়াস নাই করনা হাই রেখে। আর যে আদমিটা জীবন মেন সংঘর্ষ নাই করি, উ সফলতা কের মজাও নাই লে পারি। সুখ কের অনুভব খাতির দুঃখ হোনা বহুত জরুরি হেকে। নাকারাত্মক বিচার কের সঙ্গে আদমি সকারাত্মক জিন্দগি নাই বিতায় পারে। বিতল সময় তো হামরেক পাস নিখে, কিন্তু জিতে কার হারেক খাতির আনেওয়ালা সময় হামরেক পাশে আহে। আদমি যেটা চাহেলা উটা খাতির উকে মেহনত করে খুই, বিনা সংঘর্ষ কের কোনো হাসিল নাই হয়ে পারে। আদমি কে মজবুত আর দৃঢ় সংকল্প হোনা চাহি, যদি কেউ ভটকায় চাহি তো আদমি কে আপন উপরে ভরসা হোনা চাহি কি উ সহি রাস্তা মেন চলতে চাহে সহি কাম করতে। যদি আদমি সকারাত্মক কাম করে চাহতে তো উকে আপন নজরিয়া সকারাত্মক বনায় হই। সকারাত্মক হোনা নাকারাত্মক হয়ে গেলে বেশি বেশে কে আপন ভিতরে একটা এসন সোচ জাগায় খুই, যেটা খুশি আর আনন্দ দেউ, ফির উ আনন্দটা আদমিকের দুঃখ দর্দ লেখ দূর রাখি। আদমি যেটা চাহেলা উটা পায় খাতির যে কামটা করেলা উটাই পুরা বিশ্বাস রাখু। সকারাত্মক ভাবনা আপনাও, সফলতা নিজেই উকর দুয়ারে আবি। একবার যদি আদমি আপন নাকারাত্মক সোচ ছোড়কন সকারাত্মক সোচ আপনাইলি, তো সকারাত্মক পরিণাম মিলে কের শুরু হয়ে যাই। সফল খাতির কুছ এসন উপায় খোঁজে খুই কি আদমি আপন লক্ষ্মেন বাঁধাল রহুক। কঠিন দর লেখ গুজরত কে আপন লক্ষ্য কে ভুলুক নাই, জীবন ইটাই হেকে। ইটা সোচনা চাহি কি যা যেটা হলক বাড়িয়া হলক। নাকারাত্মক মেহনো সকারাত্মক খোঁজে চাহি, জিন্দগি ভরপুর জিয়েক চাহি। সকারাত্মক মেন ধ্যান দেখ চাহি, সকারাত্মক সোচ কের সঙ্গে আদমি হর কামটা বাড়িয়া লেখ করে পারে, যেটা নাকারাত্মক সোচ কোন নাই হয়ে পারে। বিহানে উঠতকেই আদমি কের পাশে দুইটা সোচ রহেলা, একটা সকারাত্মক দোসরা নাকারাত্মক, আশাবাদী আর নিরাশাবাদী। আশাবাদী হোনা একটা স্বস্থ দৃষ্টিকোণ হেকে, মোহ মায়া কের বিনা দুঃখ নাই হয়েলা। দুঃখ জভেই হয়েলা মোহ মায়া লেখে হয়েলা, আর দুঃখী হয় কোনই আদমি নাকারাত্মক সোচ বাটে বাড়েলা। উ রাস্তাটায় নাই চলেক চাহি, যেটা মেন আদমি কে ডর লেগাই, বলকি উ রাস্তাটায় চলেক চাহি যেটা মেন প্রেম লেগাই। উ রাস্তা মেন চলেক চাহি যেটা মেন খুশি আদমি কে লেগাই। সকারাত্মক সোচ একটা শক্তি হেকে, একটা শস্ত্র হেকে, যেটা ভগবান আদমি কে দে। ইটাকের উপয়োগ কইরকন আদমি বড়ে লেগ বড়ে লড়াই মেন বিজয় করেক পারে। জীবন মেন বেজেইন কিসিম কের দুঃখ আহে, এসন একোটা আদমি নেইখে যেকে জিন্দগি মেন
कोनोई दुख नहीं खे, लेकिन सभे लोग परेशान नहीं देखायलान। परेशानी केर समय मेहनो जे आपनटा के काबू में रखेला उमन परेशानी संगे लोड को।

0: সফল হয়ে যাইলান। সকারাত্মক বিচার ভগবান বাটলে কায়লা, আর নাকারাত্মক সোচ শয়তান কের কাম করেলা। সকারাত্মক সোচওয়ালা জিন্দগি মেন সফল হইলান, আর নাকারাত্মক সোচওয়ালা পরেশানি মেন ডুব যাইলান। আদমি কের সোচ যেসন রহি ওসনে উ ব্যবহার করি, বাড়িয়া সোচলে বাড়িয়া হই, খারাপ সোচলে খারাপ হই। সবে বাত কের দুইটা মানে হইলা, একটা বাড়িয়া একটা খারাপ। বাড়িয়া বিচার চাহে সকারাত্মক বিচার আদমিকের পাশে হোক তো ও কোনোই কামকে আসানি সে করেক পারে। সকারাত্মক সোচ দোসরাকে প্রেরিত করে আর আপন জিন্দগি মেন কুছ নাওয়া করেকের উমঙ্গ দেলা। হামরেকে নাকারাত্মক সোচকের বদল কোন সকারাত্মক সোচ বাটে লেগাইলা, সকারাত্মক আদমিকে অসাধারণ সফলতা খুশি আর স্বাস্থ্যের অনুভব হয়েলা, আর নিশ্চয় উমন জীবনকের সভে বাধাকে পার কইর যায়লা। দুঃখী রহনা একটা আদো থেকে, খুশ রহনাও একটা আদো থেকে। এবার যেকে যেটা বেশ লাগেলা ও উটাকের বাটে বাড়েলা। মনকের পাশে তো সভে আহে যে জন বাটে চাহেলা চল যায়লা। কেউ ঠোকর খায় কোনো আগু বাটে বাড়তে রহেলা, আর কেউ একে ঠোকরে বৈঠ যায়লা। আদমিকে সোচেক চাহি কি উকর হরদিন বাড়িয়া হোক, ও এক এক দিনকে বাড়িয়া তরিকা সে জিউক। ভূতকাল লেখ শিখেক চাহি, বর্তমান মেন জিয়েক চাহি, আর ভবিষ্যকের আশা করেক চাহি, মন মেন সোচ উঠতে রহেক চাহি। হামরে সব জানিলা কি কা হেকি, লেকিন ইটা নাই জানিলা কি হামরে কা করে পারবে। সকারাত্মক কাম করে খাতির হামরে কে সকারাত্মক বিচার রাখেক চাহি। সকারাত্মক জীবন মেন নাকারাত্মক মনকের কোনো জায়গা নেই খে। সকারাত্মক নজরিয়া সভে আদমিকে সমস্যা লে দূর নাই করে পারে, কিন্তু ই সোচটা আদমিকে হিলাক খাতির কাফি হেকে। যদি আদমি কোনো চিজকে পায় খাতির ঠাড় নাই হই তো ও জরুরে একদিন গির যাই। সহি সময়কের সবসে বড় খোঁজ ইটাই হেকে কি আদমি আপন সোচকে বদল কোন আপন ভবিষ্যকে বদলে পারে। সেও গিরতকে তো করোড়ো আদমি দেখ রহেন, লেকিন উটাকে সমঝেকের কোশিস নিউটন একলাই করল। আখির কাতে হ্যাঁ নিউটন পাশে একটা সকারাত্মক সোচ রহে, যেটাকের সাহারে ও এক নিয়ম বনায় দিলক যেটাকে আজ দুনিয়া মেন মানল যাতে। সকারাত্মক সোচ দুনিয়াকে বদলেকের ক্ষমতা রাখেলা, দুনিয়াকে খুশহাল বনায় মেন সকারাত্মক সোচকের যোগদান আহে। একোটা উদাহরণ এসন নিখে যেটা মেন নাকারাত্মক সোচ লেখ আদমিকের জিন্দগি খুশহাল বইনে। নিরাশাবাদী আদমিকে হর সময় মুশকিল দেখায়লা, আর আশাবাদী আদমিকে মুশকিল মেহন অসর দেখায়লা। তো ইটা সোচ সোচকের ফরক হেকে, কেউ কহেলা গিলাস মেন আধা গিলাস পানি আহে, আর কেউ কহেলা আধা গিলাস খালি আহে। এতনেটা ফরক আহে সকারাত্মক আর নাকারাত্মক সোচওয়ালা আদমি মেন। যে আশাবাদী হেকে উকে ভরলটা পহিলে দেখায়লা, আর নিরাশাবাদীকে খালিটা পহিলে দেখায়লা। আদমিকে মানে হই কি জিন্দগি জিন্দা হেকে, আর ইটা বরকরার রাখে খাতির উকে বিশ্বাস বনায় রাখে হই। সকারাত্মক সোচ উকে জিন্দগি জিয়েকের উৎসাহিত করি, আশাবাদী সোচ রাখে খাতির আদমিকে আপন আইখ আর মন খোল রাখে চাহি। সকারাত্মক সোচ একটা শক্তি হেকে যেটাকের আধার মেন ইটা কহল যায় পারে কি সকারাত্মক সোচ লেখ জিন্দগি বনি খুশহাল।
1: ये मेरा छोटा भाई है ना, बड़ा शरारती है। कॉलेज में मार्कशीट फोटोशॉप करके पापा को दिखाता था। कल मैंने लाइट बिल पर जीरो अमाउंट देखा तो सोचा इसने पक्का फोटोशॉप किया होगा, वरना जीरो बिजली बिल कैसे पॉसिबल है। पूछा तो बोलता है, भैया सब ऊपर वाले की दया है, सोलर पैनल है ना। मैंने कहा ओ ये सही है बेटा।
2: पीएम सूर्य घर मुफ्त बिजली योजना जुड़ने के लिए रजिस्टर करें pmsuryaghar.gov.in। हर घर सूर्य घर।
3: তো এখন আমরা মন পঞ্চ পরগনিয়া মে বার্তা শুনত রই, সকারাত্মক সোচ রাখে খে। আর কে বাতাত রে ডাক্টর সুনীতা কুমারী গুপ্তা বহন, সহি মে বহুত নগদ জানকারি দে
4: আর বহুত আচ্ছা।
3: আমরা মন কোনো কাম কে করত হি আর অগর সকারাত্মক সোচ রাখা থি তো কতনো ভি বড় কাম হয়, কতনো ভি বড় পরেশানি হে, আমরা মন আহলে সে পরেশানি সে ভি নিজাত পা সকিলা আর সফলতা ভি ভেটা সকিলা, হেনি আর সব বটে বিকাশ কা ডহর মে আগতে আগে হামরে মনে বাড়তে হে যাইলা। তো বহিন চলু আব হামরে মনে গো কুরমাটি মে লোকগীত শুনিলা, সিদাম মাহাতো আর সঙ্গী মনে গাওয়াল গীত।

0: বাহিনী এখন হামরে মানে শুনে রহিন কুরমালিমি লোকগীত সিদ্ধাম মাহতো আর সঙ্গে মঙ্গনক কাবল গীত আর একরে সঙ্গে হামারে দুনিয়া কার্যক্রম কর বেরা সিরালক আর হামরে মন দুসর দিন নওয়া নওয়া জানকারী কর সঙ্গে ফির ভেটা ভে আর হামরে কর কার্যক্রম কর প্রস্তুতি রহে সঞ্জয় কুমার লাল চলু তো চলিক চাহি জোহার
1: জোহার।